0: श्रोताओं, अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। संध्या के 5:30 हुए हैं। श्रोताओं, प्रस्तुत है बंगला कार्यक्रम।
1: नमस्कार, आकाशवाणी श्री विजयपुरम शुरू হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে, বলেছেন স্বামী বিবেকানন্দ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ রয়েছে যুব শ্রোতাবন্ধুদের অনুষ্ঠান যুববাণী।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আপনাদের জন্যই আজ রয়েছে একটি সাক্ষাৎকার এবং কিছু ছায়াছবির গান। তাহলে আসুন অনুষ্ঠানের শুরুতেই শোনা যাক ল কলেজের ফিজিক্যাল এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর রাজীব মণ্ডল, ওনার সাথে যোগা এবং স্থূলতা

0: এই বিষয় নিয়ে একটি সাক্ষাৎকার। স্যার, সবথেকে প্রথমে আপনাকে আমাদের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার
0: স্যার। আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যোগা এন্ড ওবিসিটি, অর্থাৎ যোগ ও স্থূলতা। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকাল আমরা অনেকেই কিন্তু মানে বাড়তি ওজনের সমস্যায় ভুগছি, তো ওজন কমাতে যোগ কিভাবে সাহায্য করে?
1: এখানে আমাদের যে যোগ কি করে সাহায্য করে আমাদের ওবিসিটিকে কম করার জন্য, এটা বিষয়ে চর্চা করার আগে আমাদের এক নজর দিতে হবে আজকের বিশ্বের পরিস্থিতির উপর।
0: আচ্ছা,
1: আজ যদি দেখা যায় সারা বিশ্বে প্রায় 2 বিলিয়ন, বলতে গেলে 200 কোটি লোক তারা এই ওবিসিটিতে রয়েছে।
0: আচ্ছা,
1: তো এই ওবিসিটির কারণে আজকাল যে দুনিয়ায় সব থেকে যে গম্ভীর যে সমস্যা, যেটাকে মেটাবলিক সিন্ড্রাম ডিজিজ বলা হয়, যার ভিতরে হৃদয় রোগ, স্ট্রোক, কিডনি প্রবলেম সমস্যা দেখা দিচ্ছে, তার সাথে ক্যান্সার রয়েছে, টাইপ 2 ডায়াবেটিস রয়েছে, এসব হচ্ছে। আর এর মুখ্য যে কারণ হলো সেটা হলো ওবিসিটি।
0: আচ্ছা,
1: তো এখন এখানে একটা কোশ্চেন জিজ্ঞাসা আসতে পারে কি আমরা কি করে বুঝবো যে আমার ওবিসিটি আছে কি না। তো সেটার জন্য সিম্পল একটা আমি আপনাকে ফর্মুলা বলছি। আপনার কাছে যদি ওয়েট মেশিন থাকে, আপনি কি করবেন, আপনার ওয়েটটাকে মেপে নেবেন।
0: আচ্ছা,
1: এক্সাম্পল স্বরূপ যে আপনার ভাবেন ওয়েট 60 কেজি, তারপর আপনার হাইটটাকে মেপে নেবেন, হাইটটাকে মিটারে মাপবেন।
0: আচ্ছা,
1: 1.5 মিটার আপনার হাইট, তো এটাকে মিটারে স্কোয়ার করবেন, করলে একটা নাম্বার আসবে, সেই নাম্বারটা থেকে আপনার যে ওয়েট এসেছে সেটাকে ভাগ দেবেন।
0: আচ্ছা,
1: ভাগ দিলে একটা স্কোর পাবেন। কি করবেন, গুগল থেকে যে BMI যে একটা শীট থাকে, ফর্ম থাকে, সেটা আপনি ডাউনলোড করে ওটাকে আপনি দেখবেন। যদি আপনার স্কোর মোর দেন 30 আসে তো আপনি ওবিসিটির ক্যাটাগরিতে ফল করেন।
0: আচ্ছা,
1: এখন আপনার যে কোশ্চেন হলো সেটা হলো যে ওজন কমাতে যোগা কিভাবে সাহায্য করে। তো এখানে আমাদের যে যোগা সর্বপ্রথম যে আমাদের যে মেটাবলিজম ইম্প্রুভমেন্ট করে, তো আমাদের একটা মিসকনসেপশন আছে, আজকাল লোকেরা সব জায়গায় বলে যে 80% ডায়েট অ্যান্ড 20% এক্সারসাইজ, তো এই কনসেপ্টটাকে একটু চেঞ্জ করতে হবে। 70% মেটাবলিজম হেল্প করে আপনার ওয়েট কম করতে, 20% ডায়েট অ্যান্ড 10% গিয়ে এক্সারসাইজ।
0: আচ্ছা,
1: মেটাবলিজমটা কি, এটা হলো সিম্পল যে আপনি যা আহার নিচ্ছেন, সেই আহার নেওয়ার কারণে যে আপনার সারাদিন যে কাজ করছেন, বসছেন, সেতে এনার্জি যে দরকার হচ্ছে, যে আমাদের অর্গান রয়েছে
0: প্রত্যেকটা
1: অর্গানে, তো এটাকে বলা হয় রেস্টিং মেটাবলিজম। তো এই মেটাবলিজমে আমাদের এনার্জি সব থেকে বেশি খরচা হয়।
0: আচ্ছা,
1: 10% অব দি এনার্জি খরচা আমাদের এক্সারসাইজ। তো যোগা আমাদের যে এই মেটাবলিজম রয়েছে এটাকে বুস্ট করে। তো যত মেটাবলিজম ভালো থাকবে, সে তো আপনার যা খাচ্ছেন সেটা ইজিলি ওটাকে শরীর এনার্জিতে কনভার্ট করে ওটা ইউজ করতে পারবে। সেকেন্ড হলো যে আপনার যে ডাইজেশন, আপনার ডাইজেশনকে ইম্প্রুভমেন্ট করতে অনেক রকমের যোগা আছে, যেটা আপনাকে আপনার যে ডাইজেশন সেটাকে হজম শক্তি বাড়াতে আপনাকে
0: সাহায্য করবে। আচ্ছা,
1: আর নেক্সট যে সব থেকে যে একটা যে সমস্যা আজকাল পুরো বিশ্বে সেটা ফেস করছে, সেটা হলো মানসিক চাপ, স্ট্রেস। যোগা হেল্প করছে আমাদের স্ট্রেসটাকে কম করতে। তার সাথে সাথে আরও কটা জিনিস আছে, যেরকম যে দেখা যাচ্ছে যে আমাদের শরীরে জানতে হবে যে আমাদের খিদে পায়, কেন পায় খিদে, আমরা অত্যধিক কেন খেতে চাই, এটা আমাদের জানতে হবে। এটার কারণ হলো আমাদের শরীরের একটা হরমোন, সেটা হলো গ্রিলিং হরমোন। এটা যত বেশি সক্রিয় থাকবে সত বেশি আপনার খিদে লাগবে, সত বেশি আপনার খেতে ইচ্ছে করবে, আর আপনার সেই হিসেবে ওয়েটও বাড়তে থাকবে। তো যোগা আপনাকে হেল্প করবে যে আপনার যদি যে এই গ্রিলিং হরমোন, সেই হরমোনটাকে কন্ট্রোল করবে,
0: খাওয়া কন্ট্রোল হয়ে যাবে,
1: একদম তার কারণে খাওয়াটাও কন্ট্রোল হয়ে যাবে, এটা হেল্প করে যোগা।
0: আচ্ছা, মানে যোগা করলে কত ধরনের লাভ রয়েছে আমাদের জীবনে?
1: একদম একদম অনেক।
0: আচ্ছা, কোন যোগাসনগুলি স্থূলতা কমানোর জন্য সবচেয়ে কার্যকর?
1: যোগার এখানে অনেক টাইপ আছে, তো এখানে আমরা দেখতে পারি যে এখানে যে বিনায়াস যোগ যে একটা ক্যাটাগরি যোগ হয়, অষ্টাঙ্গ যোগ ক্যাটাগরি যোগ হয়, বিক্রম যোগ ক্যাটাগরি যোগ হয়, তো এর ভিতরেও বিভিন্ন রকমের যোগা আছে। যেহেতু আপনি ওবিসিটি যদি থাকেন, তো আপনাকে যে ইজি যে যোগ সেটা থেকে স্টার্ট করতে হবে। আর সের ভিতরে যে সব থেকে প্রথমে যে আমার যে প্রিয় আর পুরো বিশ্বে এটাকে পছন্দ করে, সেটা হলো সূর্য নমস্কার।
0: হ্যাঁ,
1: এটা করতেই হবে। তো সূর্য নমস্কার অনেক সুন্দর যোগা। তো এতে যে টোটাল 12টা যেহেতু টোটাল আলাদা আলাদা যে আসন থাকে, আর এটা রিপিটেশনে করতে হয়। যত রিপিটেশন করবেন, আর এতে একটা জিনিস কি, আমাদের বডির সব মাসল যে মাসপেশি হয়ে গেলো, জয়েন্ট হয়ে গেলো, সব এর সাথে জড়িত থাকে। আর তার সাথে সাথে হয়ে গেলো ভুজাঙ্গাসন হয়ে গেলো, ত্রিকোণাসন হয়ে গেলো, নৌকাসন হয়ে গেলো, এরকম অনেক যোগা আছে যেটা করবে ওয়েট কম করতে।
0: আচ্ছা, তো আমি এবার জিজ্ঞেস করবো যে যোগ ব্যায়াম ও খাদ্যাভ্যাসের মধ্যে কি সম্পর্ক?
1: এটা একটা অনেক সুন্দর কোশ্চেন আপনি জিজ্ঞাসা করেছেন। তো যোগার

0: ডায়েট যে তো এখানে যে খাদ্যাভ্যাস যে ডায়েট এটা অনেক ডাইরেক্ট লিঙ্ক রয়েছে। তো আপনি যদি আহার যদি অনেক ভালো আহার নিচ্ছেন আর যদি আপনার যদি টেনশন থাকছে বা আপনার যদি কোনো মানসিক চাপ থাকছে, তো এই সমস্যায় কি হয়ে যায় আপনার ডাইজেশন প্রসেসে প্রবলেম হতে পারে। তো আপনি যে আহার নিচ্ছেন সে আহার থেকে যে পৌষ্টিক যে ওখানে পাওয়া যাচ্ছে যে পুষ্টি পাওয়া যাচ্ছে সেটাকে শরীরে শোষণও করতে হবে। তো তার জন্য আমাদের ইয়োগ দরকার। ইয়োগ কি করে আমাদের যে শরীরের যে একটা ভেগাস নার্ভ, ভেগাস যেটাকে স্নায়ু বলা হয় সেটাকে সক্রিয় করে দেয়। আর সেটা যদি সক্রিয় হয়ে যায় আপনাদের যে পচনতন্ত্র, যে আপনাদের যে হজম শক্তি সেটাও বেড়ে যাবে। তো দুটোটা দরকার, যে আমি খাবার খাচ্ছি আর সেই খাবার থেকে যে পুষ্টি রয়েছে সেটাকে শরীরে শোষণ করতে গেলেও এই যে ভেগাস নার্ভ হয়ে গেল, হজম শক্তিগুলো এটাও সক্রিয় থাকা দরকার, সেটা হেল্প করে আমাদের ইয়োগা।
1: এবারে আমি জানতে চাইবো যে কিভাবে নিয়মিত যোগাভ্যাস শরীরের মেটাবলিজম বাড়াতে পারে।
0: আগেই বলেছি একটু আগে মেটাবলিজমটা কি, ইজি ভাষায় বলেছি, তো এখন একটু আগে আরো দেখবো যে এখানে যে মেটাবলিজম কি করে। মেটাবলিজম আমাদের শরীরে এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে, তো এটাকে সক্রিয় করে দেয়। এটাকে সক্রিয় করার কারণে কি হয়ে যায়, দেখবেন যে অনেকে আছে যাদের হাইপোথাইরয়েডিজম, যাদের থাইরয়েড প্রবলেম থাকে, তো দেখবেন ওদের কিন্তু ওয়েট বাড়ে। কিন্তু এখানে কি করে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করার কারণে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে এটাকে সক্রিয় করে দেয়। সেই কারণে কি হয়ে যায় আমাদের যে ওয়েটটা বাড়ে না, যা এনার্জি শরীরে আসে আমরা আহার থেকে নিই সেটাকে এনার্জিতে কনভার্ট করে দেয়। আর যাদের থাইরয়েড যাদের লো অ্যাক্টিভ থাকে তাদের এই সমস্যাটা দেখা দেয়, তারা অল্প যদি আহার গ্রহণ করে তো সেটা যে ফ্যাটে কনভার্ট হয়ে যায়। তো এটা একটা প্রথম পয়েন্ট হয়ে গেল। তার সাথে সাথে যে আমাদের যে প্যাঙ্ক্রিয়াস, প্যাঙ্ক্রিয়াসকে সক্রিয় করে দেয়। এখন কি হয়, আমরা যেহেতু আহার নিই না, তো আপনি দেখবেন যে যারা আহার নিই তো আমাদের অনেক সময় সমস্যা থাকে যে ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে রক্তে। তো ইয়োগ কি করে, এই যে প্যাঙ্ক্রিয়াস যে থাকে গ্ল্যান্ড সেটাকে অ্যাক্টিভ করে দেয়। তার কারণে কি হয়ে যায় যে একটা হরমোন যেটা ইনসুলিন বলা হয়, ইনসুলিনটা কি করে আমাদের যে রক্তের ভিতরে যে অনেক অত্যাধিক মাত্রায় যে সুগার রয়েছে সেটাকে ওই ব্লাডের ভিতর থেকে বের করে দেয়, আর ওটাকে যে আমাদের শরীরের মাংসপেশিতে যে কোষিকা রয়েছে ওটার ভিতরে নিয়ে রেখে দেয়। তো এই কারণে আপনাদের যে ব্লাড সুগার লেভেলের প্রবলেম এটাও কন্ট্রোল করতে সাহায্য করে আমাদের ইয়োগ। তার সাথে সাথে আরেকটা জিনিস দেখা লাগবে, যে একটু আগেই বলেছি যে ইয়োগা আমাদের যে মানসিক চাপ সেটাকে কম করার জন্য সাহায্য করে। তো এখন এখানে কি হচ্ছে যে এই মানসিক যে চাপ, আজ দেখবেন যে পুরো বিশ্বে সবাই মানসিক
1: চাপে ভুগছে,
0: একদম একদম ভুগছে। তো এখানে কি হয়, আমাদের একটু জানতে হবে যে আমরা যদি কোনো স্ট্রেসে যাই, স্ট্রেসে যাওয়ার অনেক রকমের কারণ থাকতে পারে, ভয় হতে পারে, টেনশন হতে পারে, কোনো জিনিসের অ্যাংজাইটি হতে পারে, স্বাভাবিক তো থাকবে। তো এই কারণে কি হয়ে যাচ্ছে, আমাদের শরীরে একটা হরমোনের স্পাইক হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। সেটা সক্রিয় কখন হয়, যখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড সক্রিয় হয়ে যায় তখন আমাদের যেই কর্টিসল হরমোন শরীরে বেড়ে যায়, আর এটা হলো অনেক ক্ষতিকারক হরমোন শরীরে যদি অত্যাধিক থাকে। এটা হওয়ার কারণে আমাদের শরীরের 50% 50% অব্দি আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম ডাউন করে দেয়। তার সাথে সাথে কি হয়ে যায় যে এই কর্টিসল হরমোন যখনই আমাদের রক্তে বেড়ে যাবে তখনই আমাদের শরীরের ভিতরে ব্ল্যাড সুগার লেভেলটা বেড়ে যাবে, আর এটাই অনেক বড় সমস্যা। ব্ল্যাড সুগার লেভেল যখন বেড়ে যাবে অত্যাধিক তখন আমাদের ইনসুলিন কি করবে, অত্যাধিক মাত্রায় আমাদের সেলের ভিতরে কিন্তু সুগার দিতে পারবে না। তারপরে ফলস্বরূপ কি হচ্ছে, এই যে এক্সেসিভ সুগার এটা আসছে কোথা থেকে, আমাদের মাংসপেশি থেকেই আসছে, এটাকে আবার ফ্যাটে কনভার্ট করে দিচ্ছে, তো এখান থেকে ফ্যাট বাড়ছে। তো আমাদের এই অ্যাড্রিনাল যে গ্ল্যান্ড থেকে এটাকেও সাহায্য করে কন্ট্রোল করার জন্য।
1: আচ্ছা, মানে ঘুরে ফিরে যোগটা মানে আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় ডেইলি করাটা। আচ্ছা, ওজন নিয়ন্ত্রণে যোগের সাথে কার্ডিও এক্সারসাইজের তুলনা করলে কি পাওয়া যায়?
0: এটা অনেক খুব সুন্দর প্রশ্ন, তো আমি এটার একটু ডিটেইলস একটু বলতে চাই। সেটা হলো যে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে কার্ডিওটা কি।
1: আচ্ছা,
0: আজকাল অনেক লোকেরা যেভাবে সাইকেলিং, রানিং, কার্ডিও, তো আমাদের সর্বপ্রথম জানতে হবে কার্ডিওকে দুভাগে বিভাজিত করা হয়। একটা হলো তীব্র গতি কার্ডিও যেটাকে হাই ইনটেনসিটি কার্ডিও বলা হয়, আর একটা হলো লো ইনটেনসিটি কার্ডিও। তো এখানে প্রশ্ন আসে যে কি করে বুঝবো যে কোনটা হাই ইনটেনসিটি কোনটা লো ইনটেনসিটি। তো এরকম যে কোনো আপনি ব্যায়াম এক্সারসাইজ করছেন যেখানে আপনার হার্ট রেট 130 উপরে থাকবে, সেই সব যে এক্সারসাইজ সেটা এসে যায় আমাদের হাই ইনটেনসিটি কার্ডিওর ভিতরে। তো যদি কোনো ব্যক্তি ওবেসিটিতে থাকে তখন যদি সে যদি এরকম হাই ইনটেনসিটি যদি ওয়ার্কআউট যে বলে ব্যায়াম যে করে, তো তখন যে শরীর থেকে যে ক্যালোরিজ বলে ক্যালোরিজটা যে বার্ন করবে, সেই ক্যালোরিজ বার্ন কিন্তু আমাদের ফ্যাট থেকে হয় না, এটা আমাদের জানা লাগবে। সেই ক্যালোরিজটা বার্ন হয় আমাদের শরীরে যে গ্লুকোজ থাকে আমাদের মাংসপেশিতে।

0: দেখতে হয়, আমাদের ক্লিয়ার করা লাগবে। নেক্সট হলো যে লো ইনটেনসিটি ওয়ার্কআউট। তো এরকম কোন এক্সারসাইজ, যে এক্সারসাইজে আমাদের হার্টবিট 130 এর নিচে থাকবে, তো এই সব এক্সারসাইজ যদি করেন, তো ওই সময় আমাদের যে ক্যালোরিজটা বার্ন হয় সেটা হয় আমাদের ফ্যাট থেকে, আমাদের গ্লুকোজ থেকে না। তো ইয়োগা আমাদের লো ইনটেনসিটি ওয়ার্কআউটের ভিতরে আসে।
1: আচ্ছা,
0: যদি আপনি করেন তো আপনার ফ্যাট লস হবে।
1: আচ্ছা, খুব ভালো। এবার আপনি বলুন যে বেশি ওজন থাকলে যোগ অভ্যাসের সময় কোনো সাবধানতা কি আমাদের অবলম্বন করা উচিত?
0: একদম দরকার। এটা তো সবথেকে গুরুত্বপূর্ণ, আমাদের এই পয়েন্টটাকে দেওয়া দরকার।
1: মানে কি ধরনের সেটা?
0: সেটা হলো সর্বপ্রথম যে আমি যদি কোনো এক্সারসাইজ বা যোগা করি, আমাদের যে স্ট্রেচিং, আমাদের একটু হালকা স্ট্রেচিং করে নিতে হবে। আর ধ্যান দিতে হবে যেন আমাদের শরীরটা যেন হাইড্রেট থাকে।
1: আচ্ছা,
0: পরিমাণ মাত্রায় যে জল হলো বা কোনো যদি জুস থাকে, যদি ভেজিটেবল জুস বা ফ্রুট জুস, তো অভ্যাস করার আগে আধা ঘন্টা আগে নিয়ে নেবেন।
1: আচ্ছা,
0: কি হচ্ছে আমাদের শরীরের যে পটাশিয়াম লেভেল, সোডিয়াম লেভেল, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এসবকে বলা ইলেকট্রোলাইট, এসবকে ব্যালেন্স দরকার। যদি এসব যদি কম থাকে, হয়তো এক্সারসাইজ করার সময় আমাদের অনেক সময় দেখতে পারবেন ক্র্যাম্প আসে, ক্র্যাম্পের সমস্যাটা দূর হয়ে যাবে। তারপরে হলো আমাদের এক্সারসাইজ হলো যে কোনো ব্যায়াম, ইয়োগ আমাদের খালি পেটে করতে হবে, এমটি স্টমাকে। আর তার সাথে সাথে যদি আপনি বিগিনার যদি থাকেন আর আপনি এরকম কোনো কঠিন কোনো ব্যায়াম করবেন না, আর যদি কোনো ব্যায়াম করতে চান তো কোনো ইয়োগা ইনস্ট্রাক্টর যদি থাকে তার নির্দেশেই করবেন। আর তার সাথে সাথে যে ইকুইপমেন্ট থাকে ইয়োগা রিলেটেডের, যে প্রপস বা যে কোনো ব্লক যদি থাকে সেটাও ইউজ করতে পারেন।
1: আচ্ছা আচ্ছা, সবশেষে আপনাকে আমি জিজ্ঞাসা করবো যে শিশু ও কিশোর কিশোরীদের স্থূলতা কমানোর জন্য কোন যোগ অভ্যাস সবচেয়ে কার্যকর?
0: সর্বপ্রথম আমি বলতে চাই, ইয়োগা তো শুধু ওবেসিটি ব্যক্তিদের জন্য না,
1: সবার জন্য।
0: তো আমাদের এই কনসেপ্টটা দূর করতে হবে প্রথমে, যে বাচ্চাদের যে ওবেসিটি যদি থাকে তো ওদের কোন ইয়োগা আসন করতে হবে। তো সব থেকে প্রথমে যে ওদের ওই যে ওবেসিটি আছে সেটা আসতে দেওয়া বন্ধ করতে হবে, সেটার জন্য আমাদের আহারের উপর প্রথমে ধ্যান দিতে হবে। আর যদি এরকম কোনো বাচ্চারা যদি ওবেসিটি যদি ছোটবেলা থেকে হয়, ওবেসিটি তো দু টাইপ, টাইপ 1 যেটা তো জেনেটিক হয়, 2 বছর বাচ্চার বয়সের পর থেকে যদি ফ্যাট সেলে যদি গ্রোথ হয় সেটাকে টাইপ 2 ডায়াবেটিস আর ওবেসিটির ভিতরে আছে।
1: আচ্ছা,
0: ওবেসিটি যদি থাকে তো এখানে বাচ্চাদের, যে আমি আগেই বলেছি যে সূর্য নমস্কার সব থেকে বেস্ট, তো সূর্য নমস্কার যদি ছোটবেলা থেকে বাচ্চাদের যদি শিশুদের যদি
1: শেখানো হয়
0: তো এরকম ওবেসিটির সমস্যা আগে ওদের দেখা দিতে পারে। তো আমি এই সূর্য নমস্কারটাকেই প্রেফারেন্স করবো।
1: আচ্ছা স্যার, আপনি আমাদের যোগা নিয়ে যে বিস্তারিতভাবে বললেন, শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই লাভবান হবেন। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার বহুমূল্য সময় আপনি আমাদেরকে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা শুনলেন ল কলেজের ফিজিক্যাল এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর রাজীব মণ্ডলের সাথে যোগা এবং স্থূলতা এই বিষয় নিয়ে একটি সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, আজ ন্যাশনাল টেকনোলজি ডে। একসময় আমরা ভাবতাম প্রযুক্তি মানে শুধু আমেরিকা জাপান, কিন্তু আজ থেকে ঠিক 28 বছর আগে 1998 সালের রাজস্থানের পোখরানে ভারত 3টি পারমাণবিক পরীক্ষা চালায় অপারেশন শক্তি। এই ট্রিপল সাফল্যের পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করেছিলেন, আজ থেকে 11ই মে পালন করা হবে ন্যাশনাল টেকনোলজি ডে। আপনাদের সকলকে জানাই এই দিবসটির অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। প্রথমে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। এমবি স্টেট আইল্যান্ড আগামীকাল সকাল 6টার সময় শ্রী বিজয়পুরম থেকে রঙ্গতির উদ্দেশ্যে যাত্রা করবে এবং যাত্রাপথে জাহাজটি স্বরাদ্বীপ এবং লং আইল্যান্ড হয়ে যাবে। ওই দিনই দুপুর 12টার সময় রঙ্গত থেকে সেই একই রুট ধরে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমবি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল 8:30 শহীদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমবি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম

থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল 8:45 স্বরাজ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি বারাটাং আগামীকাল দুপুর 2:30 সময় শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই বিকেল 4:30 সময় শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি কামোটা আগামীকাল সন্ধ্যের 5টার সময় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং তার পরের দিন সকাল 5:30 স্বরাজ দ্বীপ থেকে সেই একই রুট ধরে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। শেষ হলো আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর।

0: শ্রোতা বন্ধুরা গানটি শুনলেন অন্নদাতা ছায়াছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আসরের এবারের গানটি জ্যাকপট ছায়াছবি থেকে শানের কণ্ঠে।
1: The luck you've got to hit the jackpot.

0: অনুষ্ঠান প্রচারিত হল আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।
1: শ্রোতাও, অভি আপ বাংলা কার্যক্রম সুন রহে থে। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। संध्या के 6 बजे हैं। प्रस्तुत है कार्यक्रम कृषि जगत।